सीडी बजाए रे, धड़क धड़क का धुआं उड़ाए रे। इस टाइम फोन सुनी थी चौहान एंड उदित नारायण, आउट फिल्म बंटी और बबली आउट द ईयर 2005, मेट इन द हॉफ्ट्रोल अभिषेक बच्चन एंड रानी मुखर्जी। Een leuk feitje is dat in die tijd Hrithik Roshan eerst in gedachten was om de rol van Bunty te spelen. Maar later is besloten om toch Abhishek Bachchan neer te zetten. Ik denk dat het achteraf een goede keuze is geweest. Want het is een legendarische film geworden uiteindelijk. En je weet maar nooit hoe het was geweest met Hrithik Roshan in de hoofdrol.

0: सुनिए और चलिए बॉलीवुड की सुनहरी दुनिया में लता मंगेशकर से लेकर आतिफ असलम तक उजाला लेकर आया है ग्रेटेस्ट वॉइसेस ऑफ बॉलीवुड। 30 दिग्गज आवाजों के सबसे मशहूर गीत एक शानदार और यादगार लाइव थिएटर शो में, सदाबहार नगमों, दिल को छू लेने वाली धुनों और उन गीतों से सजी एक शाम जो आपकी यादों को फिर से जिंदा कर दे। मंच पर लाइव भारत से मौसमी ओबरॉय, शेखर कुमार और आयान मुखर्जी, साथ में बॉय के दादा दीन और निजाम वागिद हुसैन। 5 दमदार आवाजें जो बॉलीवुड की रूह को मंच पर उतारेंगी और लाइव संगीत के साथ मुंबई बीट्स, वॉयलिन और पियानो की मधुर धुनों से लेकर ढोल और तबले की दिलकश ताल तक। संगीत के 2 खास दौर, बीच में स्वादिष्ट नाश्ते के साथ एक खुशनुमा विराम और कार्यक्रम के बाद फोयर में मीट एंड ग्रीट के दौरान कलाकारों से मिलने का मौका। शनिवार 19 सितंबर मीरवाड एम्स्टरडैम में। कार्यक्रम शुरू होगा शाम 8:15 बजे, प्रवेश शाम 7:15 बजे से। टिकट 15 यूरो से शुरू, स्टैट्स पास के साथ सिर्फ 3 यूरो 50 सेंट। हर स्टैट्स पास पर अधिकतम 1 टिकट। अभी बुक कीजिए mirwad.nl। ग्रेटेस्ट वॉइसेस ऑफ बॉलीवुड सिर्फ एक कॉन्सर्ट नहीं, यादों का एक सुरीला सफर। सदाबहार आवाजों को सलाम, आइए इस यादगार शाम का हिस्सा बनिए।
1: Hey, ben je op zoek naar de beste Indiase keuken in Amsterdam? Restaurant Guru is dan the place to be. Onze chefs bereiden elk gerecht met verse ingrediënten en een unieke smaakcombinatie. Van streetfood gerechten als panipuri, aloo tikki, papri bites, tot de traditionele chicken tikka masala, butter chicken, tandoori lamb chops. Houd je van spicy? Proef dan onze nieuwe Devil's Chicken Curry. Alleen voor de echte Daredevils. Geniet ook van onze heerlijke desserts, zoals rasmalai, gulab jamun of onze homemade kulfi. Restaurant Guru is 100% halal en heeft voor de veganisten een apart menu. Met een gerenoveerd interieur biedt onze restaurant plaats voor 100 gasten. Dus of je nu met een groep bent of alleen, we hebben plaats voor iedereen. Parkeren is makkelijk voor de deur en op zondag zelfs gratis. Tot snel bij Restaurant Guru in Amsterdam-Zuid aan de Rijnstraat 157. De-guru.nl. Bestaat 40 jaar, niet 10, niet 20, niet 30, maar liefst 40 jaar een betrouwbare juwelier in Amsterdam. Houden ze daar, oude te jurbe daar. En dat vieren we. 4 maanden lang feest met hoge kortingen op alle sieraden. Kom langs bij Wierin Juwelier en ontvang de hoogste prijs voor uw goud. U krijgt direct contant geld of een betaling per bank op uw rekening. En speciaal vanwege ons 40-jarig jubileum. Verkoopt of ruilt u uw goud in, dan ontvangt u nu tijdelijk een extra bonus bovenop de goudprijs. Hatu mooi seizoen higa. U kunt uw oude sieraden natuurlijk ook inruilen voor prachtige nieuwe sieraden. U vindt ons aan de Ferdinand Bolstraat, 27 Amsterdam. Bel 020-671-1812. Geopend dinsdag tot en met zaterdag van 10:30 tot 5:00 in de middag. Wierin Juwelier. Al 40 jaar eerlijk, betrouwbaar. En uw vertrouwde adres voor goud en sieraden. Binnenkort trouwen? Door wie waar honen wel het? Door Shadi honen wel het? Zijn wel door DJ A Vermaes op Ujala Radio. Vandra Vermaes, 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio. Dus, ga jij binnenkort trouwen? Door wie waar honen wel het? Door Shadi honen wel het? Neem contact op met Ujala Radio. E-mail info@ujala.nl. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio.

0: Roos Roti. De smaak van Suriname gewoon in Amsterdam. Het adres in Amsterdam voor de allerlekkerste rotigerechten, rotirol en belegd broodjes. Kip, vega, garnalen, lams, bakkeljauw, ei, pom, tahu, tempeh, doksa en more. Bij Guru's Roti proef je de lekkerste Surinaamse en rotigerechten. Maar ook onze heerlijke nasi, bami, chow mein en witte rijstgerechten. Proef zeker ook onze verse bara, bakkebana, telo, saté, sauto, samosa en meer. Guru's Roti, echt vers en heerlijk smaakvol. Bestel via gurusroti.nl of kom langs aan de Rijnstraat 229 Amsterdam. Geopend van maandag tot met vrijdag vanaf 11:30 'smorgens tot 9:00 avonds, zaterdag en zondag vanaf 's middags 3:00 tot 9:00 avonds of bel 020-370-4754. Gurusroti.nl. Eén hap en je bent verkocht.
1: Lekker.
2: Chahe aaj mujhe na pasand karo.
0: Ujala la rahe aapke waaste sinwalo. Zaterdag, Sanitjer, 19 september ko Meervaarttheater mein ha. Amsterdam ke Meervaarttheater mein ye jabardast concert hone wala hai. The greatest voices of Bollywood.
2: Mera hi hona.
0: आप लता मंगेशकर, आशा भोसले, मोहम्मद रफी, किशोर कुमार, माइक मुकेश, अरिजीत सिंह, कुमार सानू, अलका यानी, उदित नारायण, श्रेया घोषाल, सोनू निगम एंड नोग फेल मेर गाने वाले के गाने आप सुनेंगे. ला रहे हैं उजाला आपके वास्ते. द ग्रेटेस्ट वॉइसेस ऑफ बॉलीवुड. सैटरडे 19 सितंबर. टिकट गदाम. कुछ टिकट बाकी रह गए हैं. रंग 1 20 euro, रंग 2 15 euro. एंड हैव यू एन स्टासपास, दैन कॉस्ट योर कार्डचे मार 3,50 €. चेक ऑफ meervaart.nl. इनलोप vanaf 7 uur. Meervaart Theater mee. Zaterdag 19 september.